শ্রোতাসকলে শুনে আছে আধুনিক গীতর অনুষ্ঠানটি। এইবার আগবাইছো বিবেকা হাজরিকার কথাৰে সজোৱা এটি গীত, জেপি দাসৰ কণ্ঠৰ।

খিলে খিলে মিনা করা তোমার হৃদয়ের গুড়ি মোর সপনের বাদ, সেই বাতে গই পাইছিল তোমাক সৌ দিক ক্লেদাক্ত, তুমি কিন্তু সেউজ হয়ে থাকা যেন রাতেপা।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী। আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: Our voice gets you heard everywhere.
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটি, সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।
2: কাহিনী পড়ি আপনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটিয়ে আপনার লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান।

0: প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটি পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।
1: প্রিয় শ্রোতা, এই আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ খন্তেক পাছতে সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিবলৈ পাব।
2: এয়া আকাশবাণী গুৱাহাটী। সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰিৰ ঘাই ঘাই বাতৰিসমূহ হ'ল, বিশ্ববিদ্যালয় আৰু স্বতন্ত্ৰ মহাবিদ্যালয়সমূহে বৃত্তিমুখী পাঠ্যক্ৰমৰ বাবে

0: লৈ আৰম্ভ হৈ গৈছে। সকলোৱে যথেষ্ট সতৰ্কতাৰে আৰু যথেষ্ট জৰুৰীকালীন হিচাপে কাম কৰি আছে। সেইটো ক্ষেত্ৰত আমাৰ বিভাগো আমি পিছ পৰি থকা নাই। যোৱা প্ৰায় এমাহমান ধৰি আমি আমাৰ যিখিনি কাণ্ট্ৰি বোৰ্ড বা স্পীড বোৰ্ড আছে সেইখিনি আমি ৰিপেয়াৰিঙৰ লগত জড়িত হৈ আছো আৰু দিনে ৰাতিয়ে এই ক্ষেত্ৰত আমাৰ বিষয়া কৰ্মচাৰীসকল লাগি আছে। পবিতৰাই প্ৰত্যেক বছৰ এটা সময়ত বানপানী আমি পাওঁ আৰু সেইটো সময়ত আমাৰ যিটো পানীৰ লেভেলটো যথেষ্ট বাঢ়ে আৰু আমি আশা কৰিছো তিনিদিন বা চাৰিদিনৰ ভিতৰত আমাৰ নাও যিখিনি কাম আছে বা বানপানী জড়িত বা জৰুৰীকালীন যিখিনি কাম আছে সেইখিনি আমি গোটেইখিনি সম্পূৰ্ণ কৰি উঠিব পাৰিম। ইয়াৰ গোটেই ৰেঞ্জত মিলি প্ৰায় আমাৰ 21খন নাও আছে। তাৰ ভিতৰত আমাৰ প্ৰায় 17খন নাও ইতিমধ্যে সাজু হৈছে। তাৰ ভিতৰত এখন ডাঙৰ মেকানাইজ নাও এখনো আছে।
1: আপোনালোকে সন্ধিয়াৰ আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্ৰৰ পৰা। পৰৱৰ্তী বাতৰি শুনক যদুমণি শইকীয়াৰ পৰা।
2: আজি আন্তৰ্জাতিক মাটি কঁঠাল দিৱস। এই উপলক্ষে গোৱালপাৰা জিলাৰ কৃষক সংগঠন জিঞ্জিৰাম এগ্ৰ ফাৰ্মাৰ প্ৰডিউচাৰ কোম্পানীৰ উদ্যোগত আজি জিলাখনৰ মাটি কঁঠাল বা আনাৰসৰ বাবে বিখ্যাত নলংগা পাহাৰ গাঁৱত বিশেষ কাৰ্যসূচীৰ আয়োজন কৰা হয়। পাহাৰীয়া গাঁওখনৰ গাৰো সম্প্ৰদায়ৰ পৰিয়ালসমূহে মাটি কঁঠালৰ খেতি কৰিয়েই জীৱন নিৰ্বাহ কৰি আহিছে। কোনোধৰণৰ ৰাসায়নিক সাৰ বা কীটনাশক ঔষধ প্ৰয়োগ নকৰাকৈ সম্পূৰ্ণ জৈৱিক পদ্ধতিৰে খেতি কৰা নলংগা পাহাৰৰ আনাৰস অতি মিঠা আৰু সোৱাদযুক্ত বাবে যথেষ্ট জনপ্ৰিয়। বৰপেটা, বঙাইগাঁও, নলবাৰী জিলাৰ উপৰি বিভিন্ন ৰাজ্যলৈ নলংগা পাহাৰৰ আনাৰস প্ৰেৰণ কৰা হৈ আহিছে। উদ্যান শস্য বিভাগে গাঁওখনৰ ৰাইজক এই ক্ষেত্ৰত সহযোগ কৰি আহিছে। এই সন্দৰ্ভত গোৱালপাৰা জিলাৰ আয়ুক্ত প্ৰদীপ টিমুঙে কয়,
3: আপোনালোকে সকলোৱে জানে আজি ইণ্টাৰনেশ্যনেল পাইনএপল ডে। মই মোৰ প্ৰচেষ্টা থাকিব এই জাগাটোত আহি আমাৰ মাননীয় বিধায়ক মহোদয়সকলক অৱগত কৰা, কাৰণ জাগাটো আমি উন্নতি কৰিবৰ কাৰণে বা ইয়াৰ যি প্ৰডাকশ্যন আমি সহজে ইণ্টাৰনেশ্যনেল মাৰ্কেটত লৈ যোৱাৰ কাৰণে যি সুবিধা, সেই সুবিধাৰ প্ৰথম কথা হ'ল ৰাস্তা। ৰাস্তাটো আজি আহি পাই মই মানে নিজে উপলব্ধি কৰিছোঁ যে ৰাস্তাটো অলপ হেৰিয়ে। মই সেইকাৰণে মাননীয় বিধায়ক মহোদয়কো অৱগত কৰাম বা আমাৰ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ মহোদয়কো মই এইখিনি কথা আগবঢ়াম। PWD ডিপাৰ্টমেণ্টক ছাৰ্ভে কৰিবৰ কাৰণে মই এটা প্ৰজেক্ট মানে প্লেচ কৰিব পাৰি নেকি তেনেকুৱা এটা মই তেওঁলোকক পঠাম।
2: ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী ডাঃ মানিক সাহা আৰু ডনাৰ ডক্টৰৰ ৰাজ্যমন্ত্ৰী ডঃ সুকান্ত মজুমদাৰে আজি নতুন দিল্লীত মেজৰ ধ্যানচান্দ ষ্টেডিয়ামত তিনিদিনীয়া ত্ৰিপুৰা গোলকীয় মাটি কঁঠাল মহোৎসৱ মুকলি কৰে। এই উপলক্ষে মুখ্যমন্ত্ৰী সাহাই কয় যে ত্ৰিপুৰাত বছৰি প্ৰায় 1.78-1.88 লাখ মেট্ৰিক টন মাটি কঁঠাল উৎপাদন হয়। ইয়াৰ ভিতৰত প্ৰায় 23,000 মেট্ৰিক টন GI টেগযুক্ত কুইন প্ৰজাতিৰ মাটি কঁঠাল আছে বুলি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে জানিবলৈ দিয়ে। মাটি কঁঠালক ৰাজ্যখনৰ সাংস্কৃতিক ঐতিহ্য আৰু কৃষি সামৰ্থ্যৰ প্ৰতীক বুলি অভিহিত কৰি শ্ৰীশাহাই কয় যে এই পদক্ষেপে ৰপ্তানি বৃদ্ধি আৰু ত্ৰিপুৰাৰ সংস্কৃতি, হস্তশিল্পজাত সামগ্ৰী আৰু পৰ্যটনৰ প্ৰসাৰত সহায় কৰিব। ডনাৰ ৰাজ্যমন্ত্ৰী সুকান্ত মজুমদাৰে তেওঁৰ ভাষণত 2028 চনৰ ভিতৰত ফলবিধৰ অৰ্থনৈতিক মূল্য 35 কোটিৰ পৰা 200 কোটি টকালৈ বৃদ্ধিৰ লক্ষ্যৰে 236 কোটি টকা ব্যয় সাপেক্ষে ৰূপায়ণ কৰা কুইন পাইনাপেলৰ মিছনৰ বিষয়ে আলোকপাত কৰে। কেন্দ্ৰীয় চৰকাৰে কুকুৰে কামোৰাৰ ঘটনা বৃদ্ধি পোৱালৈ চাই চিকিৎসালয়, বিদ্যালয়, ৰেল ষ্টেচন আৰু ক্ৰীড়া প্ৰাংগণসহ সকলো চৌহদৰ পৰা বাটৰ কুকুৰ আঁতৰ কৰিবলৈ সকলো মন্ত্ৰালয়ক নিৰ্দেশ দিছে। উচ্চতম ন্যায়ালয়ে জনসাধাৰণৰ বিশেষকৈ শিশু আৰু ৰোগীসকলক সুৰক্ষিত কৰাৰ উদ্দেশ্যে দিয়া নিৰ্দেশ অনুযায়ী এই ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে। এই ব্যৱস্থাৰ অধীনত বাটৰ কুকুৰসমূহক প্ৰতিষেধক প্ৰদান কৰা হ'ব আৰু মানৱীয় পদক্ষেপৰ জৰিয়তে আন ঠাইলৈ নিয়া হ'ব। ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ লগতে কাইলৈ কামৰূপ মহানগৰ জিলাতো ৰাষ্ট্ৰীয় প্ৰতিষেধক দিৱস পালন কৰা হ'ব। এই কাৰ্যসূচীৰ জৰিয়তে জিলাখনৰ 5 বছৰ বয়সলৈকে সকলো শিশুক পলিঅ' প্ৰতিষেধক প্ৰদান কৰা হ'ব। এই কাৰ্যসূচীৰ অধীনত জিলাখনত 1,99,591 শিশুক সামৰি লোৱা হ'ব। এই উপলক্ষে জিলাখনত 860টা পলিঅ' বুথ স্থাপন কৰা হৈছে। জিলাখনত যাতে কোনো যোগ্য শিশু পলিঅ' প্ৰতিষেধক গ্ৰহণৰ পৰা বঞ্চিত নহয় তালৈ লক্ষ্য ৰাখি মুঠ 37টা ভ্ৰাম্যমানৰ দলো এই কাৰ্যসূচীত নিয়োজিত কৰা হ'ব। তিনিদিনীয়াকৈ হ'বলগীয়া এই কাৰ্যসূচী 30 জুনলৈ চলিব বুলি জিলা স্বাস্থ্য সমিতিয়ে প্ৰকাশ কৰিছে। বিশ্বনাথ জিলা চিকিৎসালয়ত আজি বিজেপিৰ বিশ্বনাথ মণ্ডলে এটা বিনামূলীয়া চিকিৎসা শিবিৰ মুকলি কৰে। এই শিবিৰত বিধায়ক পল্লৱ লোচন দাসে নিজৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱাৰ লগতে অন্যান্য কাৰ্যসূচীত ভাগ লয়। শিবিৰত তেজৰ বিভিন্ন পৰীক্ষা আৰু ৰক্তচাপ পৰীক্ষাৰ ব্যৱস্থা কৰা হয়। কাৰ্যসূচীত অংশ লোৱাৰ পাছত এই পদক্ষেপ পুনৰ পঢ়ি দিছো। কাৰ্যসূচীত অংশ লোৱাৰ পিছত এই পদক্ষেপৰ সন্দৰ্ভত বিধায়ক শ্ৰীদাসে এইদৰে কয়,
4: বিশ্বনাথবাসী ৰাইজক আমি কিছু সজাগ কৰাৰ প্ৰয়োজন আছে স্বাস্থ্য সম্পৰ্কে। তো আমি রাইজক সেবা করবলে যাওতে যে আমার নিজের স্বাস্থ্যর প্রতি আমি সজাগ আর সচেতন হওয়ার প্রয়োজন, যাতে সকলে নিজের স্বাস্থ্যর প্রতি সজাগ আর সচেতন হয়ে স্বাস্থ্য পরীক্ষা করব পারে, তার একটা অংশ হিসাবে আমি একটা প্রয়াস করছো যে আমি বিশ্বনাথ জেলা চিকিৎসালয় আমি নিজের নিজের সকলে তেজর পরীক্ষা করবাইছো। আর যেহেতু এই চিকিৎসালয়খনত বিনামূলিয়াক চিকিৎসা সেবা প্রদান করা হয় আর সকল রাইজর বিনামূলিয়াক তেজর পরীক্ষা করা হয়, আর বহুত রাইজ এই সম্পর্কে অবগত নহয়, খবর নাপায়, এই কারণে রাইজ ইয়ালৈ নাহে, সেইভাবে আমি সকল রাইজক এই প্রয়াসের জড়িয়ে অবগত করব বিচারিছো যে মই বিধায়ক হিসাবে নিজে মই নিজের তেজর পরীক্ষা বিনামূলিয়াক করছো, আর এনেকৈ প্রত্যেক শনিবারে শনিবারে আমি প্রয়াস করি।
2: অসম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অহা 5 জুলাইত অনুষ্ঠিত হব। এই পরীক্ষা স্বচ্ছ আর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার কাছাড় জেলা প্রশাসনে সকল ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসন আর লোকসেবা আয়োগের সমন্বয়ত পরীক্ষা সুচারুরূপে অনুষ্ঠিত করার নিরাপত্তা আর প্রশাসনিক ব্যবস্থা শক্তিশালী করে তোলা হয়েছে। প্রশাসনে প্রকাশ করা অনুসরি পরীক্ষার্থী আয়োগের সকল নীতি নির্দেশনা মানি চলিব লাগিব। সকল পরীক্ষার্থীকে কিছু আগতীয়াক পরীক্ষা কেন্দ্রত উপস্থিত হবলৈ নির্দেশ দিয়া হয়েছে। তেজপুরতো এপিএসসি পরীক্ষা নিয়াৰিকৈ অনুষ্ঠিত করার শোণিতপুর জেলা প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছে। দরং মহাবিদ্যালয় আর তেজপুর মহাবিদ্যালয়ত হবলগীয়া এই পরীক্ষার স্বচ্ছতা তথা নিরাপত্তা সুনিশ্চিত করবলৈ জেলা দণ্ডাধীশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 161 ধারার অধীনত পরীক্ষা কেন্দ্রের 100 মিটাৰ ভিতর নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিম কার্বি আংলং জেলার মহিলা আর শিশু উন্নয়ন বিভাগ সাক্ষী ওয়ান স্টপ সেন্টার আর মাইলো আরক্ষীর সহযোগত আজি খেরনির লামসাখানত বাল্যবিবাহ, নারী আর কন্যা শিশুর অবৈধ সরবরাহ, সাইবার অপরাধ সন্দর্ভত দুখন সজাগতা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানত সমল ব্যক্তিসকলে শিশু আর কিশোর কিশোরীক প্রভাবিত করা বিভিন্ন সাইবার ভাবুকি, প্রতিরোধমূলক ব্যবস্থা আর আইনী সুরক্ষার বিষয়ে বিতংভাবে জানায়। তদুপরি অনুষ্ঠানত বাল্যবিবাহ আর মানব সরবরাহর ক্ষতিকারক দিকসমূহরও ব্যাখ্যা করা হয়।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কাইলৈ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের জৰিয়তে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করব। এয়া হব অনুষ্ঠানটির 135 সংখ্যক খণ্ড। এই অনুষ্ঠান আকাশবাণী আর দূরদর্শনের আটাইবোৰ নেটওয়ার্কের উপরি আকাশবাণীর ওয়েবসাইট আর নিউজ অন এআইআর মোবাইল এপর জৰিয়তে শুনবলে পোৱা যাব। আকাশবাণী গুৱাহাটীৰ বাতৰি বিভাগৰ দৃষ্টিপাত অনুষ্ঠানত আজি নিশা 8:02 গ্ৰীষ্মকালীন বিভিন্ন ৰোগ আৰু ইয়াৰ প্ৰতিকাৰ বিষয়ক এটি ফোন ইন অনুষ্ঠান প্ৰচাৰ কৰা হ'ব। অনুষ্ঠানত ভাগ ল'ব শিশু ৰোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মৃদুপৱন শইকীয়াই। শ্ৰোতাসকলে অনুষ্ঠান চলি থকা সময়ত 03612661876 আৰু 9435405222 নম্বৰলৈ ফোন কৰি বিষয়টো সন্দৰ্ভত চিকিৎসকগৰাকীৰ সৈতে পোনপটীয়াকৈ কথা পাতিব পাৰিব। অনুষ্ঠানটিৰ আগ ধৰিব জিন্দিৰাণী ডেকাই। ইজিপ্তে প্রথমবারের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার নক আউট পর্যায়ত প্রবেশ করেছে। ইরানের সঙ্গে আমেরিকার সিয়াটেলত অনুষ্ঠিত গ্রুপ পর্যায়ের নিজের অন্তিমখন খেল 1-1 ড্র হওয়ার সুবাধতে দলটোয় নক আউট পর্যায়ত স্থান লাভ করে। ইরানের রামিন ব্রেজায়নক প্লেয়ার অব দ্য ম্যাচ হিসাবে ঘোষণা করা হয়। ইজিপ্ত নক আউট পর্যায়ত অস্ট্রেলিয়ার সম্মুখীন হব। খেল ড্র হওয়া সত্ত্বেও ইরান বর্তমানও নক আউট পর্যায়ের দৌড়ত বর্তি আছে। গ্রুপ জির আন এখন খেলত বেলজিয়ামে নিউজিল্যান্ডক 5-1 পরাস্ত করে। এই জয়ের বেলজিয়ামেও নক আউট পর্যায়ত স্থান নিশ্চিত করেছে। ইয়ার পূর্বে কাবো ভার্ডে আর সৌদি আরবর মাজর গ্রুপ এইচর খেলখন গোলশূন্যভাবে ড্র হয়। একটা গ্রুপরে আন এখন খেলত স্পেইনে উরুগুয়েক 1-0 পরাস্ত করে। প্রতিযোগিতাত আজি নিশা আড়াই বজাত হবলগিয়া গ্রুপ এলর দুখন খেলর এখনত পানামা ইংল্যান্ডর বিরুদ্ধে আর আনখনত ক্রোয়েশিয়া খানার বিরুদ্ধে অবতীর্ণ হব। একদরে কাইলৈ পুয়া 5 বজাত হবলগিয়া গ্রুপ কের দুখন খেলর এখনত কলম্বিয়া পর্তুগালর আর কঙ্গো উজবেকিস্তানের সম্মুখীন হব। বাতৰি শেষ করার পূর্বে প্রধান বাতৰি কেটা পুনরেবার। বিশ্ববিদ্যালয় আর স্বতন্ত্র মহাবিদ্যালয়সমূহে বৃত্তিমুখী পাঠ্যক্রমের পুঁজির ব্যবস্থা নিজেই করব লাগিব বলে শিক্ষামন্ত্রী ডঃ অনুজ পেগুর মন্তব্য। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকেখনক উপকৃত করবরাকিত NDIMর আর্হিত আঞ্চলিক প্রতিষ্ঠান স্থাপন করবলে মন্ত্রী কেশব মহন্তর আহ্বান। সম্ভাব্য বানর প্রতি লক্ষ্য রাখি পবিতরা অভয়ারণ্য পর্যটকের বন্ধ। আজি আন্তর্জাতিক মাটি কঠাল দিবস উপলক্ষে গোয়ালপারাত বিশেষ কার্যসূচী। আর বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতাত আজি নিশা দুখন খেলত পানামা ইংল্যান্ডর আর ক্রোয়েশিয়া ঘানার মুখামুখি।
5: এতিয়াৰ আঞ্চলিক বাতৰি ইমানেই। পৰৱৰ্তী বাতৰি 7:10 শুনিবলৈ পাব।